0: অঙ্গ সন্ধি মাংস পক্ষ দুইটি পাদ তাঙ্কর দিন এবং রাতে অস্থি সমূহ নক্ষত্র মাংসপেশী গুড়িক আকাশর দেবতা যকৃত ও হৃদযন্ত্র পর্বত লোম সমূহ বনস্পতি বা বন জঙ্গল নাভির উপর অঙ্গ উদয়কালীন সূর্য নিম্ন অঙ্গ অস্তকালীন সূর্য ঈশ্বরঙ্কর হাই মারিবা বিদ্যুৎ এবং জ্যোৎস্না বা চন্দ্রালোক তাঙ্ক কড়লে উঠিবা ঘড়ঘড়ি শব্দ বা মেঘ গর্জন প্রস্রাব তাঙ্কর বর্ষা তাঙ্কর কথা বা রব বাণী এসব মু কহুনি কহি যাইছন্তি ভারতীয় পণ্ডিত মানে এবে কহন্তু ঈশ্বর কোঠি বা নাহান্তি যৌঠি বি সে অছন্তি পূর্ণ রূপরে অছন্তি তাঙ্কু তাঙ্ক মধ্যরু যেতে কাঢ়ি আনুথলে বি সে সেইঠি পূর্ণ রূপরে থান্তে ঈশ্বর কেবে উণা হই যান্তি নাহে ঈশ্বর যদি এইভাবে তবে কুহন্তু তো মানুষ কেমিতি বেড়ে বেড়ে নিজকে ঈশ্বরক সহ তুলনা করে মানুষ নানা সাধনা বলরে কোন করি পারে কতটি হট চমট তাদ্বারা সে করি পারে যে শক্তি সে লাভ করে থাকে সাধনা বলরে এবং সেই হট চমট বলরে ছড়নারে সে কেতে জনক আশীর্বাদ করে মু সব সমস্যার সমাধান করে দেই পারে বলে কই পারে সর্বশক্তিমান ঈশ্বরক ঠারু উৎপন্ন সবুকিছি যাহা দৃশ্য যাহা অদৃশ্য সবুকিছি তাঙ্ক ইচ্ছারে সৃষ্ট সে হি কারণ জগত কারণ সে তাঙ্ক বিনা সবু কার্য অসম্ভব সে ইচ্ছাময় তাঙ্ক ইচ্ছারে সৃষ্টি পুনি তাঙ্ক ইচ্ছারে সবুকিছি সমাহিত হব তাঙ্ক মধ্যে মু হি চিৎকার করি বুলুথবা অনেক মোর স্রষ্টা সিয়ে সর্বজীবনকু যিয়ে আত্মবত দর্শন করে সে হি প্রকৃত জ্ঞানে কোঠি সে নাহান্তি যে তাঙ্কু পুনি খুঁজিবা লোড়া হে ঈশ্বর অদ্ভুত তুম রূপ উষারে বি তুমে গোধূলিরে তুমে প্রপাতর গর্জনরে তুমে ও তুঙ্গ শিখরে হিমখণ্ডে তুমে করুণা তুম মাপ হে ঈশ্বর অদ্ভুত তুম রূপ কৃমি কীটরূপ তুম রূপ প্রভু সূর্য চন্দ্র তারা তুমি হিত সবু সবু অনুভব দেই অছ তুমে পরমানন্দ এ আনন্দর ধামে সকতি তুম অমাপ হে ঈশ্বর অদ্ভুত তুম রূপ বন্ধু এ গর্ব এ দম্ভ এ অভিমান কাহিকি তেণু এসবু ছাড়ি সর্বস্থানরে তাঙ্কু অর্থাৎ ঈশ্বরঙ্কু অনুভব করিবা আসন্তু সেভাবে প্রয়াস কলে এ গর্ব এ দম্ভ এ অভিমান দূরে যাব হিংসার জুইরে আউ জলিবনি এ ধরা বিশ্ব অমৃতময় মধুময় হেব বন্ধু আউ কিছু বাকি আছে কি কহিবাকু মু ভাবুছি আজি যাহা কহিবাকু মনরে স্থির করে মু আসিথিলে এইঠিকি মাইক্রোফোন সামনাকু সে সবু কথা আপনাকু কহি সারিছি তেণু যদি কিছু ভুল কহিছে কহিলা বেলে তবে দয়া করে মতে ক্ষমা দেবে।
1: শুনিলে আজির অনুচিন্তা উপস্থাপনা কলে অশোক মিশ্র আকাশবাণী জয়পুর প্রচার করুছু চাষবাস কথা।
2: ওড়িশার জলবায়ু ও মৃত্তিকা আম সূর্যমুখী চাষ পাই বেশ অনুকূল। সূর্যমুখী এক গুরুত্বপূর্ণ তৈলবীজ ফসল যাহা কম সময় এবং কম পাণিরে ভল অমল দেইথায়। এথিপাই উপযুক্ত জলবায়ু আবশ্যক। যেপরিকি সূর্যমুখী এক আলোকপ্রিয় ফসল, এহা বিভিন্ন প্রকারর পাণিপাগরে বড়ি পারুথিলে মধ্যে কিছু নির্দিষ্ট জলবায়ুরে এহার অমল সর্বাধিক হইথায়। সূর্যমুখী গছর বৃদ্ধি পাই তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসরু 30 ডিগ্রি সেলসিয়াস রহিলে সবুঠারু ভল। অতি কম তাপমাত্রা বা 10 ডিগ্রি সেলসিয়াসরু কম হেলে গজা হবা প্রক্রিয়া ধীমা হয়ে ফুল ফুটিবা সময়রে অত্যধিক গরম বা 38 ডিগ্রি সেলসিয়াসরু অধিক হেলে দানাগুড়িক ফম্পা রহিযায় ও তেল অংশ কমি যাই। এই গছ সূর্য আলোক প্রতি অতি সংবেদনশীল। ফুল ফুটিবাঠারু পাকল হওয়া পর্যন্ত নির্মল আকাশ ও প্রচুর খরার আবশ্যক রহিথায়। এহা এক মরুড়ি সহনী ফসল। যদি 500-700 মিলিমিটর বার্ষিক বৃষ্টিপাত হেউথবা অঞ্চলরে আমি চাষ করিবা তেবে এহা ভল হইথায়। কিন্তু ফুল ফুটিবা সময়রে লগাতার বর্ষা হেলে পরাগ সঙ্গমরে বাধা সৃষ্টি হইথায়। সূর্যমুখী প্রায় সবু প্রকার মাটিরে

পরবর্তী শিল্পী কুমার সানু এবং আলকা ইয়াগনিক। সমীর গীতরে সঙ্গীত দিয়েছেন নদীম শ্রবণ। কথাচিত্র রাজা হিন্দুস্তানী।

0: প্রথারে বিশ্বাস করে যাও, তুমি যাও, এহা মোর আদেশ।
1: আপনক আজ্ঞা শিরোধার্য পিতাশ্রী।
2: প্রণাম।
3: জয় সোমনাথ, জয় সোমনাথ, জয় সোমনাথ।
4: মহারাজাঙ্কর জয় হেউ। মামুদ্র দূত আপনক দর্শন পাই বাহারে অপেক্ষা করছন্তি মহারাজ।
3: মামুদ্র দূত
5: কেতে জন আসছন্তি?
4: দুই জন আসছন্তি, জনে তুর্কি সেনাপতি আউ জনে হিন্দুস্তানি।
3: সেমানঙ্কু দরবাররে প্রস্তুত কর।
4: আজ্ঞা মহারাজ।
6: মহারাজ খগারাণাঙ্কু সেবক মসুদ্র আদাব। মহারাজ, সারা হিন্দুস্থানরে আপনঙ্কর বীরতা ও মহানতার খ্যাতি শুনি গজনীর রাজা মামুদ খুশি হই আপনঙ্কর সহ দস্তির সন্দেশ পঠাইছন্তি। এই দেখন্তু, আপনঙ্কর সম্মানরে এই ছোট উপহার মধ্যে পঠাইছন্তি। এহাকু গ্রহণ করি আমাকু কৃতার্থ করন্তু।
3: তো হীরামতে মাণিক্যরে ভরা এই থালে গজনীর অমির মামুদ পঠাইছন্তি।
6: জি মহারাজ।
7: তুম অমির কন চাহুছন্তি মাসুদ?
6: মহারাজ, আপন এ মরুভূমির দ্বারপাল, আম সুলতান আপনকর এই ঘোগাঘড়ি রাজ্য দেই প্রভাস পট্টন যাত্রা করিবা পাই অনুমতি চাহুছ।
7: মাসুদ।
8: মহারাজ শান্ত রুহন্তু, দূত অবধ্য, দূতকু হত্যা করা যায় নাই।
3: মিত্রতা পাই প্রত্যেক হিন্দুস্থানে সব প্রকার প্রস্তাব স্বীকার করিবা কো প্রস্তুত থায় মশু।
6: জি,
3: কিন্তু মিত্রতা আড়ুয়ালরে ব্যাপার করিবা
7: সে কেবে স্বীকার করেনি।
6: জি জি মহারাজ, মু আপন কথার মতলব বুঝি পারলিনি।
3: মতলব তো স্পষ্ট মশু, আমি তোমার বন্ধুতার প্রস্তাব স্বীকার করি পারু, কিন্তু তা বদলরে নিজ দেশে তোমার অনুপ্রবেশ ও আক্রমণ কো কদাপি সহ্য করিব নাহি।
6: আমি আপনকর ঘোগাঘড়ি আক্রমণ করু নাহু মহারাজ, আমার লক্ষ্য তো প্রভাস পট্টন।
3: প্রভাস পট্টন হিন্দুস্থান নু অলগা নুহে মাসুদ, আও আও এ সমগ্র হিন্দুস্থান মোর, মোর দেশ। শাসন ব্যবস্থা পাই কে কে অঞ্চলর শাসক হইতেই পারে, কিন্তু দেশ দেশ গোটিয়ে হিন্দুস্থান।
6: কিন্তু প্রভাস পট্টন জীবা সুলতান কো পাই খুব জরুরি মহারাজ।
3: তাহলে তাহলে তম সুলতান কো সর্বপ্রথমে মরুভূমির এই রক্ষক ঘোগা রাণার তলোয়ার কো সামনা করিবাকু পড়িব মসুদ।
6: মতলব আপন আমকু ঘোগাঘড়ি দেই এই মরুভূমি পার করিবাকু অনুমতি দেবে নাই?
3: হ্যাঁ, ঠিক ঠিক বুঝিছো তুমি।
6: লেকিন মহারাণা, মোর পরামর্শ হেলা আপন এ বিষয়ে অধিক বিচার করন্তু। লৌহকটর মহারাজ ভীমপাল এবং মুলতানর মহারাজ অজয় পাল যেমিতি আমার দোস্তি স্বীকার করি সুলতানকু মদত করিছন্তি, সেমিতি আপন বি।
3: মনে রখ, মনে রখ, তুমি কেবল জনে দূত, আমার পরামর্শদাতা নুহ। এ দরবাররে সে দেশদ্রোহী মানঙ্কর নাম নিও নাহি, যেউমানে নিজের প্রাণ ভিক্ষা বদলরে লুটেরা মানঙ্ক সহ দেশর গৌরবকু নেই ব্যাপার করিছন্তি।
6: মহারাণা, গজনীর মহান বিজেতা মামুদকু আক্রমণকারী লুটেরা কই আপন তাঙ্কর অপমান করুছন্তি।
3: অন্যের ভূমিরে অনধিকার প্রবেশ করে লুটতরাজ করিবা, লুণ্ঠন করিবা ডকাতি নহে তাও কোন হই পারে।
6: মহারাজ, আপনঙ্কু মামুদ ও তাঙ্ক সৈন্য ক্ষমতার জ্ঞান নাহি বোধহুয়ে।
3: আহ, এমতি কুকুর দলকু ভুকিবা মুক্তে দেখেছে মাসুদ।
6: মহারাণা,
3: মাসুদ তুমি ভুল নাহি যে তুমি ঘোগারাণার দরবারে ঠিয়া হইছো।
6: জি জি,
3: এই নবে বর্ষ বয়সরে বি জনে অপ্রতিহত যোদ্ধা, এই সমগ্র দেশর অপ্রতিদ্বন্দ্বী প্রহরী।
6: এমিতি কেতে বাহাদুরি, কেতে গর্ব গৌরবকু ভুল লুণ্ঠিত করিছন্তি সুলতান মামুদ। কেতে বড় বড় রাজাঙ্কর গৌরব নষ্ট হেবা মু নিজ আখিরে দেখিছি।
3: অসুদ, নিজ সীমা লঙ্ঘন কর নাহি, দূত অবধ্য, তেণু এটি সমস্ত নীরব অছন্তি। অন্য

0: আর মসুদ
1: জাহাপনা,
0: মু এবে অজব দ্বন্দ্বরে, কোন করা যাই পারে? কোটে পখুয়াড়া বিতিগলা, আমি সবু এটি হাত বাঁধি বসিছে, এ ছোটিয়া গড়কু পার করিবা পাই আমুকু এতে সময় লাগিযিব, এ কথা মু ভাবি নথিলি।
1: জাহাপনা, এ দ্বন্দ্বরু মুকুলিবা পাই দুইটি উপায় করা যাই পারে। প্রথমত গড় পাখ দেই যাইতিবা অলগা রাস্তারে বাহারি যিবা।
0: তম কথাকু বিচার করা যাই পারে, কিন্তু শত্রুটু মুহ ফেরি অলগা গড়ি দেই চালি যিবা কোনসি যুদ্ধযাত্রা পাই উচিত কার্য নহে। তেণু এই উপায়কু আমি আমার অন্তিম উপায় ভাবি ছাড়ি দেবা। বর্তমান কুহ, তোমার দ্বিতীয় উপায়টি কন?
1: দ্বিতীয় উপায়টি বিষয়ে কালি মু আপনাকু সূচনা দিয়েছিলি সুলতান। শত্রুপক্ষর জনে আদমিকু মু নিজ তরফ করিবা পাই চেষ্টা করিছি, সিয়ে ঘোগাগড়ি রক্ষকর দায়িত্বরে অছি। তেণু গড় ভিতরকু প্রবেশ করিবার গুপ্তদ্বার সম্পর্কে সে ভাল ভাবরে জানে, তারি সাহায্যরে আমি গড় ভিতরকু পশিযিবা, তেবে বিজয় সুনিশ্চিত।
0: বাহ বাহ মসুদ বাহ, এ গোটায় ভাল উপায় কহিল, সে আদমিকু এঠিকি ডাকিবাকু চেষ্টা কর।
1: জহাপনা, মু সে কাম করি সারিছি, তা সহ দোস্তি করি এটিকে আসিবাকু বি কইছি, বোধহুয়ে এ ভিতরে সে আসি যাই পারে।
2: জহাপনা, রাঘব নামক জনে ব্যক্তি আপনক সাক্ষাৎ পাই অনুমতি চাউছি।
1: তাঙ্কু বাই ইজ্জত ভিতরকু নেই আস।
2: যাহা আদেশ হুকুম।
1: জহাপনা, ইয়ে সেই লোক যাহা সম্পর্কে এই টিকিয়ে পূর্বরু কহুথিলি।
3: সুলতান প্রণাম।
0: আচ্ছা তোমার নাম কন?
3: মু রাঘব সুলতান।
0: ঘোগাগড়ি রে কন কাম করুছ?
3: মু ঘোগাগড়ির গড়রক্ষকর পুত্র। পরিস্থিতি দৃষ্টিরু মো পিতা রাজ্য বাহারকু যাইছন্তি, তেণু আজিকালি মু হি গড়রক্ষক কাম করুছি।
0: আমকু ছোট সৈন্য টুকুড়ি সহ গড় ভিতরকু প্রবেশ করাই পারিব?
3: নিশ্চয় জাঁপনা।
0: কেমিতি?
3: গড়র পছপটে গোটিয়ে গুপ্তদ্বার অছি, মু সেই বাট দেই আপন মানকু গড় ভিতরকু নেই যিবি।
0: আচ্ছা, সেই দ্বার পাখরে কোন প্রহরী নাহান্তি?
3: না জাঁপনা, অসল কথা হলা ঘোগারাণা সেই দ্বার সম্পূর্ণ গুপ্ত বলে জানি নিশ্চিন্ত অছন্তি।
0: তুমি আমকু যে সাহায্য করিব তা বদলে তুমি কোন চাহ নির্দ্বন্দ্বরে প্রকাশ কর।
3: জনে সুন্দরী ঝিও।
0: ও কে সে?
3: ঘোগারাণাঙ্ক বড় পুয় সজ্জন সিংক ঝিও মিনল, মু তাকু খুব ভাল পায়।
0: এ ক্ষেত্রে মু তুমকু কি প্রকার মদত করি পারিবি?
3: গোটিয়ে রাস্তা অছি জাহাপনা।
0: সেইটা কন?
3: ঘোগাগড়ি জিতিবা পরে আপন মতে সেঠার রাজা ঘোষণা করে দিয়ন্তু।
0: কিন্তু রাজা হেবা পরে তুমকু কোন সে সুন্দরী মিলি যিব?
3: সুলতান, যেতেবেলে মু রাজা হইজিবি সে মতে প্রেম করিবাকু বাধ্য হেব।
0: যদি ন করে?
3: তেবে মু মো বল প্রয়োগ করি তাকু মোর পত্নী করিবি।
0: ঠিক আছে, কথা দেলু আমি, ঘোগাগড়ি জিতি তুমকু সেঠারে রাজা করিব, তা সহিত তা পাখাপাখি কিছু অঞ্চল আম তরফরু তুমকু উপহার স্বরূপ প্রদান করিব।
3: ঈশ্বর সুলতানকু বিজয়ী করন্তু।
0: তেবে আম সৈন্য বাহিনীকু গড় মধ্যকু প্রবেশ করাইবার দিন কেবে ধার্য হব?
3: মু এ কার্য এই মুহূর্তে করিবাকু প্রস্তুত জাহাপনা।
0: ঠিক আছে, প্রথমে তুমি মসুদ ও তিনি চারিজন কুশলী সৈন্যকু নেই সে রাস্তা দেখাও, তারপরে সৈন্য বাহিনী নেই মু নিজে তা ভিতর খুঁজিবি।
3: জি হজুর।
0: মসুদ।
1: জি জাহাপনা।
0: বর্তমান তুমি কিছু কুশলী সাথীকু নেই রাঘব সাথীরে বাহারি যাও।
1: জি জাহাপনা।
4: আচ্ছা চম্পা, তো কহিবা অনুসারে যুদ্ধ সরিবাকু আউ অধিক সময় লাগিব নাহি বোধহুয়ে?
5: হ্যাঁ মিনাল দেবী, মামুদ পাখরে গচ্ছিত খাদ্য পেয় এবং গুড়িগুড়াকু দেখি মনে হুয়ে অতি শীঘ্র সৈন্যবাহিনী সহ সে নিজ রাজ্যকু প্রত্যাবর্তন করিব।
4: বহুত ভালো হেব চম্পা, আম দেশ শত্রুর পদদলনরু বঞ্চিত হইযিব, আউ তার শ্রেয় মিলিব আম এই ঘোগাগড়িকু। তথাপি চম্পা, কে জানি কাহিঁকি মন ভিতরে ভয় আসুছি?
5: মু জানিপারুনি রাজকুমারী,

0: আমি আমি যুদ্ধ
1: না না না সেনাপতি, যুদ্ধ সমাপ্ত হব না।
2: আত্মসমর্পণ করন্তু,
1: পরাজয় নহে মৃত্যুকু, মৃত্যুকু স্বীকার করিবাকু চাহে মু। তুমি তুমি মোর ক্ষত আড়ে দেখ নাহি সেনাপতি, না তুমি মোর ক্ষত
2: মু প্রথমরু কহুতলি না আত্মসমর্পণ কর বলি।
1: নিজ প্রহার বন্ধ কর নাহি বাবুজ, মু তলে পড়িছি, কিন্তু কিন্তু মো হাতরে এবে বি এবে বি তরবারি আছে।
2: মু মূলরু কহুতলি না
1: ও বাহুরে মো বাহুরে বড় আছে, তম প্রহার উত্তর দেব পাই।
3: সুলতান সেপটে দেখন্তু, গোগাগড়ি গড় ভিতরু কেমিতি অগ্নিশিখা দেখা যাউছি।
2: এতে নিয়া
1: পাগল বাবদ, সে জহরর নিয়া গড়র বহু কন্যা আমঠু আগরে স্বর্গরে যাই পৌঁছিলে। মো গেলি নাতুণি মিনল বি সেমানক ভিতরে থিব, সে সে সে মতে স্বর্গ দ্বারে অপেক্ষা করিথিব। না না না, মো আউ এঠি রহি পারিবি নাহি, মতে মতে পাখকু যাবাকু হব। উঠা উঠা মামুদ, তলোয়ার উঠা, তলোয়ার উঠা মামুদ, এবে বি মো শক্তি শরীরে কিছু প্রাণ শক্তি আছে, মু যুদ্ধ করিপারিবি। মামুদ প্রহার কর, মু
2: এ হিন্দুস্তান, তথে গজনীর সুলতান মামুদ সলাম করুছি। তো মাটি গোঘা রাণাঙ্ক পরি বীর সন্তানকু জন্ম দেইছি। বিজয়ী সুলতান মামুদ আজি যুদ্ধ জিতিকি বি হারিযিবা পরি মনে করুছি। অলবিদা মহান বীর গোঘা রাণা, তম বীরত্ব ও সাহসকু মু সালাম করুছি। মসুদ চল, সোমনাথ আড়কু আমার যাত্রা জারি রহ।
4: জি জাহা পাল।
5: প্রণাম প্রণাম গুরু গঙ্গা সর্বজ্ঞ মহারাজ।
6: জয় সোমনাথ, কেমিতি অছ সজ্জন সিং?
5: আপনার আশীর্বাদ গুরুজি, মো সহিত এ হচ্ছে মো পুত্র সামন্ত সিং।
6: প্রণাম গুরুজি। যশস্বী ভব।
5: গুরুদেব, গজনীর সুলতান মামুদ নিজ বর্বর সেনাঙ্ক সহ সোমনাথ মন্দির আড়ক বক্রদৃষ্টি পকাইছে। এ মন্দির লুণ্ঠন করিবা লক্ষ্য নেই মাড়ি আসুছি।
6: এ মন্দিরর সমৃদ্ধি ও আভিজাত্য তা লোভ ও লোলুপ দৃষ্টিকু টাণি আনিছে। সূচনা মিলিছে মতে সজ্জন, সূচনা মিলিছে
5: মতে পিতা মহারাজ ঘোঘা রাণা আপনক পাখকু সেই অর্থরে প্রেরণ করিছন্তি গুরুজি।
6: তাঙ্কর চিন্তা অনর্থক নুহে পুত্র, দেশর বাতাবরণ ঠিক নাহে, ভারতর অধিকাংশ রাজ্য নিজর অহংকার ও ঈর্ষা ভাবনে পরস্পর বিরুদ্ধরে সংগ্রামরে ব্যস্ত। বীরতা ও অহংকার শব্দর বাস্তবিক অর্থ বিস্মৃত হেলাণে, ধমনীরে বহুথবা রক্ত তার পরম্পরা শৌর্য ও সামর্থ্যকু ভুলিলাণে। এভলি বিকট পরিস্থিতিরে মহা

0: ড্রাইভিং ড্রাইভার তিন ড্রাইভারিন বকরি মলে মিনিম দেতি আমাগান সই ড্রাইভার বিরান কে ড্রাইভার ইতি নীতি নম্বর ইসাই ইসাই ইতি নম্বর
1: ইয়াঙ্গা
0: মিন্দে বিন্দেতি আমাগান সরং সই বিরনা নন্দং নেতি বুনা
1: আ ডং ডং
0: আ ডু বুনা আও বুনা
2: আই বুনা লিনতম লিনতম
3: আই লিনতম
2: বসদে
3: বক্সা
2: আই বনা মেলিন
3: আজ গাড়ি বান ডিউটি ইরে ড্রাইভার
2: ও ডিউটি
3: ও
2: গাড়ি চলাইতে ফোন
3: ও গাড়ি চলাইতে
2: ইতিনা গাড়ি চলাইতরো
3: ষোলশ
2: ষোলশ ষোলশ গাড়ি কত
3: অশাক দিলেন।

আকাশবাণী জয়পুর সময় দিন 2:30 আঞ্চলিক সম্বাদ রিলে করুছ আকাশবাণী কটক কেন্দ্রর শুণবে কিছু সময় পরে।

0: হ্যালো সারদা লাগা গীত
1: জোহার লাগো মামা
0: জোহার জোহার কে কইল আসনি বাবু কোন তিনি কইল আসনি
1: মই পকজ মিশ্র কইল মামা জয়পুর নে
0: মিশ্র বাবু বলা চাস কি
1: হ্যাঁ নিমা নাতি মামা
0: তোমার ব্যবহার বাট কেনটা চাল আছে
1: হ্যাঁ সব ঠিকঠাক আছে মামা
0: এলে বল সবু বাটে বলা হবল কথা নাকি
1: সবু বাটে সব নালাই নে চাষি মন তো আইলাই নে সিজন আইলা
0: এলে ভোজি ভাত কেনটা
1: ভোজি ভাত তো পাল্লা আছে মামা বিবাহ করম
0: শুনে দেবো তোমার সাং মনকে কুয়া তুমি ফোন করতে সারদা আইতরা আল জোয়ার লাগো
1: জোয়ার মামা।

0: বাহ, গীত শুনলু কেটে চাঙ্গা লাগিলা নাকি?
1: আউ নলে
0: হেলে কথা আগা হোথবা, আমি গীত শুনুথবা, আউ তুমি আজির চাষীরে কোন আমার ভাই ভুনি মান পাই কি আনিছ না নাই?
1: আনিছি আনিছি। চাষ কার্যক্রমটারে চাষী ভাইর গোটে মনর কথা ন বুঝাইলে হচ্ছে কি? আজির চাষীরে আজ আমি শুনিবা বন্ধাকোবি কিন্তু কোণ লগাইছেন সে ভাই কইছেন, চালো মুই পচারছি তাকে কইদিয়েছেন, শুনিদবা।
2: ভাই স্বাগত করুছো আমার কিষাণ বাণী কার্যক্রম কো, আপনকর পরিচয় টিকে দেবে প্রথমে।
3: মো না অচ্যুত গুণ্ঠা, পটাঙ্গি ব্লক, কোরাপুট ডিস্ট্রিক্ট।
2: কোণ করন্তি ভাই?
3: চাষ করুছি।
2: আচ্ছা, পড়াপড়ি?
3: পড়াপড়ি প্লাস টু করছি।

কলিয়া কুল ত ধুব গুহালি কথা কহিবাকে বড়া ছয়েলি দেবার নেবার কিছু নাহি অটিলা উড়ারে বগ জগি অছে অটিলা উড়ারে বগ জগি অছে